তীরখালে জল খোঁজি খোঁজি বনমা হেরে রঘুন্দাই গায়ে ঘাস কাটনু বনের গায়ে কি ভিড়মা টিকো খস পাতাইমা জসকো থো লহনা উসাই কো গহনা সিঁদুর পরে মাথাইমা কাকইলি বনমা ঢুকুর জুরালি রানী চরি ধোবিনী

হরে কেশর কাগেশ্বর বাগেশ্বর ফনল মনেশ্বর পাটন কুম্ভেশ্বর সুনকোটি শর্মা রহে কিভৃংশ্বর লেলে মতিলেশ্বর জয় গর দর্শন প্রভু করো ছলিলা উনই কো চলাই চোর প্রভু বিষে অরুকা কুনই কো রাম হুম প্রমাত্মা তে কাহা ভিখারি এ শ্লোক মাছন পররূপধারী কাম গর্ন থালে তিনরাই সরিকা লীরা আপাছন ভগবান হরিকা জয় দেশ জয় দেশ জয় নেপাল।

জানি কে অনুভব তো পর্বা ফেরো তো হালা দেখুন ভয় সারা ভস্ম চুর কই বান্ধবন্ধু জিন্দা ছাইন উতাপতি ভীষ্ম রাজাকা সে ভাই ছোড়া পানি ভস্ম ভাই ভীষ্ম রাজা গান্ধারী পানি স্বর্গারোহণ ভাই বসিও উতাপতি অর্জুন ফর্কের আর কে ভাল লাগু ভয় রাজা ইজিষিত ভারে হে প্রভু সারা সার কেই পানি ছাইন এ আলামা হরি দৈব কাছৈবরি নারায়ণ।

0: মায়ানে পাসারামা আদি মায়া জমগটামা
1: ভাতখানে পাত মায় রাত মা ভাতখানে পাব মায় রাত মা পানি কত বলো মায় গেল
0: পানি কত বলো মায় গেল
1: আপনো লাবণ্য কই যাই না আপনো বাগানে কই যাই না

ভাবনা দাদা, ভাবনা দাদা, ভাবনা দাদা, ভাবনা দাদা, ভাবনা দাদা, ভাবনা দাদা, ভাবনা দাদা, ভাবনা দাদা, ভাবনা দাদা, ভাবনা দাদা, ভাবনা দাদা, ভাবনা দাদা, ভাবনা দাদা, ভাবনা দাদা, ভাবনা দাদা, ভাবনা দাদা, ভাবনা দাদা, ভাবনা দাদা, ভাবনা দাদা, ভাবনা দাদা, ভাবনা দাদা, ভাবনা দাদা, ভাবনা দাদা, ভাবনা দাদা, ভাবনা দাদা, ভাবনা দাদা, ভাবনা দাদা, ভাবনা দাদা, ভাবনা দাদা, ভাবনা দাদা, ভাবনা দাদা, ভাবনা দাদা, ভাবনা দাদা, ভাবনা দাদা, ভাব

জীবন কলাই কালো ঠাকো হলাই মাটি নেরো হরল ছোপা ছোপা তিমলাই দানাই রোপনে কদ রোপনে

রানিলে অন্য সারে বারি কলাই রাজালাই শির কড়কালো গাবা সানো মেরো বাবালাই রাজালাই শির বাদলকো গেরো সমজি ল্যাউদা খের লাগছ মালাই বিরক্ত চাঁদিকো পেলা নেরান কিনা হল লাগছ রে মালাই বিরক্ত ধলোলাই বাটো শিরি সীতা জানে মাসলাই বাট রাম জানে লিলো গাবা শুনি দেহই বাবা মাসলাই বাট রাম জানো গতি লাগার মা দিয়ে বান্তে বাবা মাঝে রে

0: লাই মায়া নে পালসারা মা আদি মায়া ডমগটামা
1: ভাতখানে পাত মায় রাত মা ভাতখানে পাত মায় রাত মা পানি কত বলো মায় গলো
0: পানি কত বলো মায় গলো
1: আপনো লাবনে কই যাই না আপনো লাবনে কই যাই না

সারি ছয়ন রাজা নমস্কার সারে দৌলতলে পরিপূর্ণ হোস পবন যাই নাই পরে কাগারে মন রাখুন সবলে দুর্যোধন সমান।